পদদুজি বললেন গেয়া নেম নন্দন হলুয়ে বলছে দত্তর ওল স্ত্রীন গাজিরাস কশ থামগি গি গারগাগাত শেন শেন ফু ফু গাই গাই চু চু গাজিরি গাজিরা সরগলন ওরুল সম বলবশ আলুতে বেসার উদর সাগন ধলজে উবরিম বুয়ন ওলসি গর তুর ইলেরুলম মদুদখ সন্ধলদান эл нэгэн үри хингуга ёхширги дай шиж бега шау хашани хора